0: তা বলি লেবু মেলা
1: ওই পসলে হ্যাপিনেস খাইছ হ্যাপিনেস আই পোস্টেল নো ইয়া ঠোলা ওয়া ঠোলা ইস আপ টু এনে এবার তার না এবার তো এনে